সকে পছি অনি মাথি বারা দেবতা হলে হেরি রয়েছি রাবণ ভনে দেখি রত্ন চড়ে বানা হানি রাম ভনে দেখি পৈতালা খালি পৈতাল হিনেরা জমিন মা লড়ে হিনেরা বানা হানি অনি দয়া লাগে তারা মাথি মারা মাতাঙ্কালাই এবার রথ পঠাই দিনু ভয় রামলাই অনি রামকো পনি রথ ভয় রাবণকো পনি রথ ভয় এস্তাই তরিকালে রামলে একত্তর ওড়া বানা হানি সকে নারায়ণ হরি হরি রাবণ মর্দা।